নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটার কিলো হার্জ 1233 কচ অনুষ্ঠান জাসিং প্রচার দন্ত নাথেন টুনি মট রংনা আনি কান চিনি নমস্কার আর হাপাক ভরা পেলে মান্নি হাউটো অকত্তাই মনপিনি 6:30 আরো 40 সেকেন্ড 3 শুক্রবার জুন মাসিনি 26 তারিখ আর আষাঢ় মাসনি 11 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দংযোগ লাম্পার ফুইনিয় আং কীর্চ কারণা দংযোগ আং আপনি নাও বেজাটকা চালায়না লগিয়া ও আং শিকাইত্র ই করসারিয় বাক্ট্রামুং হ্যালেন কিলারজু শ্রোতারং অনুষ্ঠানে ফুই আগৈ লিতং তিনি প্রথমে নাথেমনা হাউত্ত নেপোলিয়ন কোসানি হুরাঙে গেসেক চাই চাই সারিয়া দংযোগ রঙ্গা রঙ্গা নকিনী

নেপোলিয়ন কোসানি হুরাঙে চারি অপর নাথেমনা মানজু তাই অনুষ্ঠানে নাথেমনা মান্না জিবেস কোসানি হুরাঙে গেসেক চায় চাই সারিয়া দোংজোক নীলে হিনচাক।

জিবেস কোসানে হুরাঙে চায়ু আপক নাথনা মানযোগ তিনি তারিখে ২৬ জুনে ডংযোগ ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউস অ্যান্ড ইলিশিয়েট ট্রাফিকিং ডিপার্টমেন্ট অব সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট রং নশা মুক্ত ভারত সপ্তাহ অর্গানাইজ রেক্টো জুন মাসে ১৭ তারিখ থাকি জুন মাসে ২৬ তারিখ পর্যন্ত পুরা দেশেন আর ওয়ানি থিমা ডংযোগ নশা মুক্ত ভারত অভিযান বিকশিত ভারত কি পহচান ই মাসে ১৭ তারিখ থাকি ২৬ তারিখ রঙে মেলা অওয়ারনেস প্রোগ্রাম রংনা অর্গানাইজ রেক্ট্রা জিঙ্কা কি ডংযোগ মাস প্লেজ ড্রাইভস অওয়ারনেস রেলিস সাইকেল রেলি ক্যাম্পেইন পোস্টার থিমনি এসে কম্পিটিশন স্লোগান লেখাইনি রংনা লামদ রঙে প্লে বা ড্রামা থমু কিমু মরতনা ড্রাগ অ্যাবিউস নি বিষয়ে জাগ্রত রেখনানা জন্যে আর স্কুল কলেজেস কমিউনিটিস রঙেব মেলা অওয়ারনেস প্রোগ্রাম রং অর্গানাইজ রেক্ট্রা ই নশা মুক্ত ভারত সপ্তাহ বিশেষক মানাইনি ডোয়া স্বপ্নান জাগ্রত রেখনানা জন্যে যাতে সপান রিঙা ড্রাগ অ্যাবিউসটি ডেঞ্জারনি বিষয়ে আর ইয়ে নিনি সুপনি রোল তংনা লাগিয়া নিনি সোসাইটি ও ড্রাগ ফ্রি সোসাইটি থেমনানা জন্যে আপার অনুষ্ঠান না থেমনা মানত আকাশবাণী তুরা কেন্দ্র থাকি তাই হুকাঙে আপার না থেমনা মান্না নৃপেন্দ্র কোসানি হুরাঙে গেসিক চাই চাই সারিয়া দংযোগ পারি তুংনি পার আজালায়।

নিতুল কোচ আর ওয়ানি দল নি হুরাঙে চাই অপর্ণাথনা মানযোগ নিনি জাসিং অনুষ্ঠান অকদ্ব হরি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার উমুং ডবংনি করাহাউই মুং ইয়েন তান যোগ স্বপ্নান নমস্কার ইয়াল ইন্ডিয়া রেডিও টুরা।

agatta amma doctor ni sam rangba legal drugs onga maina doctor ya sam rangko prescription o phangchakesa mandeni sa dingao phangchakesa ya sambul rangko anchingno ninga aro doctor ni prescription o phangchake anching yakho somai gatta ringgenchimungode ba doctor ni gaman likha o phangchake ringgenchimungode drugs rangara mandena namginiko rabana gatta mana andiba ya psan sam rangko anching onggija deke jakhalgenchimode নিয়াম গ্রি ফালগেন চিমোদে প্রেসক্রিপশন গ্রি শ্রুক শ্রুক ব্রেও দে বা ফাল্লাতো দে বা ইয়াকো লাইসেন্স গ্রি রং দংথাং দংথাং সাম দোকান ফালগেন চিমো দে ইয়াকোরা ইলিগাল বা নিয়াম যা নে আগান না গতা মানা ইলিগাল এনে আগানো নিয়াম নি আফালং সখা আপসান দেন সিগারেট চু ইয়া দাকপা রং বা ইলিগাল উংজা বা লিগাল সঙ্গা ইকোনমি নিয়াতকেন চিমোদে আনসং দালো চু দোকান রং দোয়া সিগারেট বিড়ি রংখো দোকানাঙ ফালা আর ইয়ারাঙান লিগাল ওঙা আন্দিব লিগাল ওগেন চিমোবা ইয়াকোরা দংথং মানসা নিয়াম দোনাহা আর নিয়াম নি নাওসা ফালনাউ না চোকমোতান বলসি চিচেত বা খোলগ্রকসা ওঙ্গপা মানদেনা সান ফালনা গতাউ না ইয়া বলসি চিচেত বা খোলগ্রকসা বাত খুগি জাগপা মানদেনা গেন চিমোদে উনোদে ইয়ারা ইলিগাল এনে আগানা গতা মানসখাগেন উনিগ মানান ইয়ারংখরা স্কাথাং অঙ্গিজা দেখে ফালনা গতা মানজা লাইসেন্স গ্রি ছুরংক ফালো দে স্কুল নক সাম্বারং বা বিসারং শ্রুক শ্রুক রাবাই সাবারং গেনসম ওদে বা বিসারং ছুরং ব্রেনা জাখাল গেনসম ওদে ইয়ারংখরা ইলিগাল ড্রাগস নে আগানা গতা মানা ইয়া ছু আর সিগারেট রংক জাখাল সেরেতো দে বা নাঙানা বাতে জাখাল গেনসম ওদে ড্রাগ অ্যাবিউজ নে আগানা গতা মানা আনচুংনি সামথাংথাঙো ইন্দাকেন দংথাং দংথাং দাকবা সামবোল রং দোঙা আর ইয়া সামবোল রংখোরা আনচুংরা বাসাকবদি উইজা নুখুজা আর মতাম রংখোদে আনচুংরা জাকখালজা মাইনা ইয়ারংরা আনচুংনা নাংছুং মতকবারং উজা জেখাই হেরোইন কোকেন দাকবারং বা এক্সটেসি এলএসডি নংগপা ড্রাগস রং বা দোঙা তাওদি ইয়া ড্রাগস রংখোরা হার্ট ড্রাগস বা ড্রাগস টু গেট হাই নিয়াগানা ছংমোতান মানদেনি গিসকো আনসাওয়াতনা বেএনকো দংথাংাতনা জাকখালগপা ড্রাগস রং উঙা আর ইন্দাকবা ড্রাগস রংখন ইলিগাল ড্রাগস নি আগানা ইয়া ইলিগাল ড্রাগস রংরা মানদেনি বেএন না সংসাল না নামজা মাইনা ইয়া রংকো থারি না গতা দংথাং মানসা নিয়াম থারি গমনাং দোঙা আর ইয়া রংকোতে স্কাথাং ফালনা মানজা গেনা মানজা আর দংথাং দাকে মানদে রংবা শ্রুক শ্রুক উঙেবা উখো ফালনা রুরানা গতা মানজা ইয়া রংকো দাকানিছি দংথাং দংথাং নেকনিকো ফ্লাক নান সংসার না সা নংজা মানদে সানা সা নংজা মানদে নি বিএন বিমং না রাপানা গতা মানা উনি গমন সানসংরা মায়া ইলিগাল ড্রাগস মায়া লিগাল ড্রাগস ইকো মাসিনা গতা নাং ছংমতা জেখাই নাংখো থুসিনা মানজা গেনসম ওদে ডক্টর নাংনা স্লিপিং পিলস রংখো বোনা বাক নাং দিবি থুসিনা মানগিজানি সাম রংখো বানসংরা নাঙা গতা সা রংনা গতা নাঙা আনসংনি গিসক আনসংনি থানংরা দংথাং মানসা থারি গমন বসচুঙা ইয়া থানং দংথাং দংথাং দাকপা ওয়াইয়ার বা সার্কিট রং দোয়া জেখাই আনসং কারেন রং মায়াবা নামদমোদে দংথাং দংথাং অবস্থা রং ওনা গতামানা আপসান দেন আনসংনি থানং রংবা ইয়ান দাকপা দংথাং দংথাং সার্কিটরি বা ওয়াইরিং রং দোয়া জেখো নাগান গেনসম ওদে আনসং মাইকোবা ছাত গেনসম ওদে মাইকোবা দাকেনসম ওদে আনসংনি থানং দংগপা ওয়াইরিং রংবা দংথাং দংথাং দকে মেসক না মানা এন্দকে আনসং মাইবা থোগপ পাছ আনি কো ছাগেনছম ওদে আনসনি গিস কাথংরা খুশি ওঙা মাইনা আনসনি গিস কো সামরাং বা কেমিক্যাল রং দোঙা জিখন আনথিং আগান গেনছম ওদে ইংলিশ চি নিউরো ট্রান্সমিটারস নি আগানা ইয়া রং দংথাং থাং খামরাং কো খা আর আনসং মাইবা নামগপ পা ছা আনি কো ছাত গেনছম ওদে ইয়ারা থানংরা খুশি ওঙা তানি কো মানদেনি বিএন বিমং না উনা আপসান দেন ড্রাগস রংবা বা নামগি জাগবা সাবস্টেন্স চাশুয়াগান গমন গতা মারুয়ানা উংখান বা গানজা নেয়াগানা কোকেন এক্সটেসি এলএসডি তাকপা রং সাম রং আনসনি থানং না দংথাং আতে ছানছিয়ানি বা বেওয়ালংখো রাবা মতাম দে মানদেনি গিসকো খাসনাতা মতাম মারা মানদেনি গিসকো খুশি ওংতা মতাম মারা মানদেনি গিসকো মামং দুঃখ চাদ্রেঙা উনি ছেলাতা আন্দি বেকো নামে রেগে ছানছি গেনছমু ওদে তক তক সানি খুশি না সা নোয়া উনি আসেল সান ছংরা ড্রাগস রংকো জাখালিংন বা ডক্টর নি প্রেসক্রিপশন গতা সাম রংকো নিংন নাঙানা বাতে জাখালা নাংজা আর ড্রাগস রংকো বা স্কাতাং কে উইগি যা দংদক না বা ছাথোতে নিনা বা স্কনাগ দা নাংজা গিসকনি আনসং বালজকানি বা মেন্টাল হেলথ নিয়াগানা গিসকনি আনসং বালজকানি থমথমুং জাগে নকচমুংদে বা গিসকনি সানি রং আবাচিংগেনচমুংদে উনুরে মানদেয়ারা বাসাকোবাদে চুরঙানিচি সিগারেট বিড়ি রঙানিচি বা উনা বাতকপা সামরং সামবল বা ড্রাগস রং

0: টার্ম প্রেসক্রিপশন বা ডক্টর নিশন গাপালে খারং পরীক্ষা কাইনিয়ানি আর এক্সরে খানি রিপোর্ট রংকো গাপচুপলে বেকর আবতনা নাঙান বাকসানা উনি জামা নতকুন রংকো রানা রেজিস্ট্রেশন কাকপাল লাইনো রুতা সময় রংনা ছাদিং না নাং রুয়াছম আর ইয়ানা মেননিং বিয়ানি ওয়াছম ইন্দিবা না আদাও ইয়া প্লাক লেখা রংকো রানা নাং জাওয়াহা মাইনা সরকারি আনচং না আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন বাকসা সানা বানানি কোয়ালটুক বাওয়াতে হা ইয়ান আনা নি আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট অ্যাপ নম্বর ছকমতান গে চিবরি দোপা ডিজিটাল নম্বর সানায় জিয়ন বাতাঙ্গমন সময় রঙ নাকি প্লাক সানাবানা রেকর্ড রঙ নাল জোকে নাকি ফোন নুনপে নামাতগনো নাকু আভা কার্ড টোঙাকি ডক্টর প্রেসক্রিপশন আর ল্যাব রিপোর্ট রঙ নাকি ফোন জল জল বাতাত নামাতাইগনো ওয়াসান ওয়াই গিজান আ হসপিটাল কিউ আর কোড কো স্ক্যান খাইন বা রু উত্তা সময় না ছাদেঙানি আর বিমু সেকাতারি গোটাকা নাম যাওয়াহা ইয়ানখিনা নাং গিজাগপা নালজোকপা আর চুকুমকান থাঙা নাং গিজাগপা ওয়া নাকি নম্বর মানাগতানা দালান আভা অ্যাপ কো ডাউনলোড কাবো ডাকচাগানি গো নাঙিয়া ওদে জিরো গথাম ডক ব্রি গনি স্কু সা ব্রি স্নি গথাম স্কু নম্বর না কল কাবো বা এট দ্য রেট এ বি ডি এম মেঘালয় কো এফ বি ইনস্টাগ্রাম বা এক্স টুইটার গতা ফলো কাবো আভা আনসিং বালজোকানি কো আলথুগপা ওয়া তাহা ইয়াকো জন্মানি নামগনি না আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন মেঘালয় শিলং উয়াতিঙা
1: যেন আকাশবাণী টুরা আসিমাং টোকে হাউস প্রোগ্রাম খোকনা সোনা মানিঙা আসিমাং না জানা পাঙ্গমন গতা ইয়া সময় উরান ফিল্ম নি গীত খোক মাতাঙিঙা ইয়ান কুমার সানু আর আলকায়ক নীতি গপা গীতা গীতারং ইঙা জব জব দেখো তুজে